আশ্বানী ভবানী পাটনা। শ্রোতাবন্ধ প্রচার কলু চেতনাধর্মী কার্যক্রম চেতনা চিন্তন উপস্থাপনা করে ডক্টর শান্তনু কুমার রথ। এবে আসন্ত শুনিবা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত, প্রযোজনা সুহাস মহান্তি, সঙ্গীত পরিচালনা প্রফুল্লচন্দ্র বেহেরা।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল অতিপটি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল অতিপরি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমৎ ভাগবত বর্তমান রিলে করে প্রচার করছু সম্বলপুরী আঞ্চলিক সম্বাদ ও সংস্কৃতরে সম্বাদ পর্যায়ক্রমে আকাশবাণী সম্বলপুর ও আকাশবাণী দিল্লি এই বিরতি পরে পরে।

0: আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার কল আধ্যাত্মিক সঙ্গীতাৎমক ধারাবাহিক শ্রী রামচরিত মানস এবে আসন্ত শুণবা চাষী ভাই ও ভী মানুষ কার্যক্রম চাষর কথা।
1: বড় বিপদে কীরাকে মারবার লাগি ভিন ভিন সময়াথি আমি কীরামরা ওষ দেশু মাতর এ ওষ জমিথি দেবার সময়ানে আমকে কেতেক দিক প্রতি নজর দেবাকে পড়বা নেই হেলে হেটা আমার ধিকা যে বিপদে। আজির কার্যক্রম মাধ্যমে আমি ই কীরামরা ওষ বাবদনে জানমা। কীরামরা ওষ গোটে রাসায়নিক জিনিস যেটা কি কীরামনকে মারবাকে আর কীরা মনকর কাজে হুতিবা ক্ষয়ক্ষতিকে কমাবার লাগি ব্যবহার করা হেসি। মাতর্ক ইতাকে জমিথি ঝিটবা সময়াথি আমর জমনে ঝিটিঝুটা হেলা বলে খুব মুর্দুখার কারণ হেসি। হেথির লাগি ঝিটলা বেলে ধ্যান দি করে ঝিটমা। কীরামরা ওষকে যদি এনে তেনে ফিকি ভুলমা বলে আমকে আর আমর পরিবেশকে খুব নুকসান হেসি। হেথির লাগি কীরামরা ওষকে সবুবেলে ঠিক হিপাশে আনমা, ঠিক হিপাশে ভিরামা আর ঠিক হিপাশে গছনে দেমা বইলে এটা আমকে আর আমার পরিবেশকে ক্ষতি নেই করিপারে। খালি হেতকি নেই সে ভিন ভিন উপেনে কীরামরা ওষ আমার ধিকে যাইপারসি। যেনতা কি সময়া নেই হেবা আগ্নু ফলকে তুলিকিনা খাইলে হে ফল মাধ্যমে আমার ধিকে কীরামরা ওষ যাইসি। বড়ুথিবা ফলথি খুব ওষ দেলে বি ভল নেই সে আর ভল নেই থিবা কীরামরা ওষকে নেই দেবার কথা। অনেক সময়ানে যেন কীরামরা ওষ বিকসন হে ব্যবসায়ী মানে ভুল কথা বি কহিদেসন। হেতির লাগি আমি বুঝি সুঝি কিনা ওষ দেবার কথা আর যেন কীরামরা ওষকে রদ্ধ করা হইথিবা হেটাকে নেই ব্যবহার করবার কথা। সবকর্ণু বড় কথা হেলা চাষ সময়াথি কীরামরা ওষ বলকা হেলে বইলে হেতাকে এনে তেনে নেই ফিকি কিনা ঠিক হিপাশে রকমা নেই হেলে ঠিক হিপাশে তাকে ফিকি দমা। আরো গোটে কথা হেলা ওষ ঘিনলা বেলে তার উপরনে যে লেখা হইতিসি হেনে কেনটা কিনা ওষ ব্যবহার করমা কাণা নেই করু আর কেন কেন দিক প্রতি আমকে ধ্যান দেবার কথা সবু লেখা হইতিসি হেতাকে আমকে বুঝবাকে পড়বা। ছুটিয়া ছুটিয়া কথাকে ধ্যান দেমা বলে বড় বিপদ নু বচিজিমা। আরো গোটে কথা হেলা কুহুড়ি সময়ানে আর পবন বহুথিবা সময়ানে কীরামরা ওষ নেই ঝিটবার কথা কাঁ যে বইলে পবন থি ঝিটলা বেলে কীরামরা ওষ এনে তেনে হি কিনা আমার ধি ধুয়াথি বি পড়বার সম্ভাবনা থিসি। হেতির লাগে কুহুড়ি হউথিবা সময়ানে আর পবন হউথিবা সময়ানে আমি তাকে নেই ঝিটমা। আর আমার যেন চাষী ভাই বোন মানকে যদি খুঁড়িয়া খুঁড়ি হেনে রিধে ফাতি হিছে বইলে হেমানে ই ওষকে নেই ছিটবার কথা নেই হেলে কেন বি গোটে অসুবিধা হিজিবা কাঁ যে বইলে জিথিলে জিপকা আর মরিগলে ছেতকা। ত হেতির লাগি ই কার্যক্রম শুনুথিবা আমার চাষী দাদা আর চাষী নানী মনকে আমার অনুরোধ ধ্যান করিকিনা কীরামরা ওষকে ব্যবহার করমা আর এন্তা ব্যবহার করমা যেনতা কি আমার কি আমার পরিবেশটি ক্ষতি নেই হুয়ে।
0: আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু শুনুলে চাষ উপযোগী কার্যক্রম চাষর কথা। এবে আসন্তু শুনিবা ধারাবাহিক নাটক আজ্ঞা বড় অসুবিধা হউছে। রচনা প্রফুল্ল কুমার রথ, প্রযোজনা রঞ্জন কুমার বেহেরা।

0: বড় অসুবিধা হচ্ছে।
1: মটু মামা, ও মটু মামা, আজি রাতিটা বড় উসুমিয়া উসুমিয়া জনা পড়ুছি তো।

শ্রোতাবন্ধু, প্রচার করছ কার্যক্রমের শেষ গীতটি শিল্পী উদিত নারায়ণ কণ্ঠে, গীত রচনা নিজম, সঙ্গীত নির্দেশনা বিকাশ দাস।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধ প্রচার কল সঙ্গীত লহরী কার্যক্রমের কতটি আধুনিক গীত এবে আসন্ত শুনিবা কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহেশ বিলাসর সঙ্গীতাৎমক পরিবেশণ প্রযোজনা প্রসেনজিৎ মহান্তি ও ডক্টর শান্তনু কুমার রথ।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহেশ বিলাসর সঙ্গীতাৎমক পরিবেশণ সময় সকাল 9টা হওয়া যাচ্ছি প্রচার করছু কতটি হিন্দি কথাচিত্রের গীত কার্যক্রমের প্রারম্ভে প্রচার করছু দে দে প্যার দে কথাচিত্রর কণ্ঠশিল্পী অরিজিৎ সিং গীত রচনা কুণাল বর্মা সঙ্গীত নির্দেশনা অমাল মল্লিক

শ্রোতা বন্ধু, কার্যক্রমের অপরবর্তী গীতটি প্রচার করছ সত্যমেব জয়তে কথাচিত্রর দ্বৈত কণ্ঠে গাইছেন আতিফ আসলম ও তুলসী কুমার, গীত রচনা কুমার, সঙ্গীত নির্দেশনা রোচক কোহলি

শ্রোতাবন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছু লুকা চুপি কথাচিত্র। দ্বৈত কণ্ঠে গাইছেন টোনি কক্কর ও নেহা কক্কর। গীত রচনা টোনি কক্কর ও মেলোডি, সঙ্গীত নির্দেশনা টোনি কক্কর।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল কেতুটি হিন্দি কথাচিত্রের গীত সময় সকাল 9:30 হওয়া যাচ্ছি প্রচার করছু কেতুটি ওড়িয়া কথাচিত্রের গীত কার্যক্রমের প্রারম্ভে প্রচার করছু খলনায়ক কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছেন মহম্মদ নাসির ও দীপমালা গীত রচনা অরুণ মন্ত্রী সঙ্গীত নির্দেশনা অনুপম দত্তা।

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি প্রচার করছু ইডিয়ট কথাচিত্রু। দ্বৈতকণ্ঠে গাইছন্তি গুডলি রাথ ও তপু মিশ্র। গীত রচনা নিমাই মহান্তি। সঙ্গীত নির্দেশনা গুডলি রাথ।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল হিন্দি ও ইংরেজি সম্বাদ আকাশবাণী দিল্লি এবে আসন্ত শুনিবা আম কেন্দ্রের প্রসারিত এক বিশেষ কার্যক্রম খোলা ছরকা।

শ্রোতাবন্ধু, জীবনযাপন করিবার সময় পরিস্থিতি সহ মোকাবিলা করে আগক বড়া। পরিবর্তনশীল দুনিয়া আসুথিবা বিভিন্ন পরিস্থিতিকু মোকাবিলা করিবার ধৈর্য ও সাহসকু নিজ ভিতরে জুটাই আগক বড়া। শ্রোতাবন্ধু, ভাবন্তু তো, সময়ক্রমে ডাইনোসর ভলি বিরাটকায় জীব এ পৃথিবীর বিলুপ্ত হয়েগলা পরে মধ্যে জীবজগত এবে বি বঞ্চি রয়েছে। এর সাধারণ অর্থটি হল পৃথিবী সময়ানুক্রমে অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়ে পরিবর্তিত হয়ে চালছে। পরিবর্তন এ সৃষ্টির নিয়ম, এণু পরিবর্তনকে আপনই নেই পরিস্থিতি সহ সালিস করে বঞ্চবা হি তো জীবন। এণুকরি তো কুহযায়, বেঙ্গ কহে বেঙ্গুলি লো পৃথিবী ক্ষণ ক্ষণ জ্ঞান। সবুবেলে যে পরিস্থিতি সমান রহিব একথা কুহযাই নপারে। এণু শ্রোতাবন্ধু, আসন্তু দৃঢ়তার সহিত জীবনকু

শ্রোতা বন্ধু, আজি হেউছি বিশ্ব রেঞ্জর দিবস। প্রতিবর্ষ জুলাই মাস 31 তারিখকে সারা বিশ্বরে বিশ্ব রেঞ্জর দিবস ভাবে পালন করা যায়, যাহার আরম্ভ 2003 মসিহারে আন্তর্জাতীয় রেঞ্জর ফেডারেশন দ্বারা হয়েছিল। এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য হেউছি আমার পৃথিবীর প্রাকৃতিক সম্পদ, জঙ্গল এবং বন্যজন্তু সুরক্ষা পাই

শ্রোতা বন্ধু, একত্রিশে জুলাই 2024 হেউছে ভারতের সাধারণ করদাতামানঙ্ক পাই আর্থিক বর্ষ 2025-26 আয়কর রিটর্ন বা আইটিআর দাখল করিবার অন্তিম তারিখ। যে ব্যক্তি ব্যবসায়ী কিংবা সংস্থাগুলিকর আকাউন্ট অডিট করিবার আবশ্যকতা নথায় সেমানঙ্ক পাই এই সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ অটে। যদি কোনসি ব্যক্তি এই তারিখ সুদ্ধা নিজের আয়কর বিবরণী দাখল নকরন্তি তেবে সেমানঙ্কু আয়কর আইনর ধারা 234F অনুযায়ী বিলম্ব শুক্ল বা জরিমানা দেবাকু পড়িথায়। বার্ষিক আয় 5 লক্ষ টঙ্কারু অধিক থিলে 5000 টঙ্কা এবং 5 লক্ষরু কমি থিলে 1000 টঙ্কা পর্যন্ত জরিমানা ব্যবস্থা রয়েছে। এহা ব্যতীত সময় সীমা পরে রিটর্ন দাখল কলে করদাতা নিজের ব্যবসায়িক ক্ষতিকে আগামী বর্ষ পাই আগকু নেই পারিবে নাহিঁ এবং বাকি থিবা কর উপরে অধিক সুধ মধ্যে দেবাকু পড়ে। শেষ মুহূর্তে আয়কর বিভাগের ই ফাইলিং পোর্টালে বৈষয়িক সমস্যা কিংবা অত্যধিক ট্রাফিক জনিত সমস্যার বঞ্চিবা পাই আগুয়া আইটিআর দাখল করিবা সবুঠারু বুদ্ধিমান কাম অটে।

প্রিয় শ্রোতা বন্ধু, শ্রীক্ষেত্র মাহারিকূলর কন্যা কেতকী সংসার সমস্ত সুখ ঐশ্বর্যক পছাই দিয়ে প্রভু শ্রী শ্রী জগন্নাথঙ্কর বড়সিংহার বেলার পরম্পরা সম্মান জনাই নিজক দেবদাসী সজাই দিয়ে হজাই দিয়েছি তার নারী জীবনকে সেই পরম্পরা শিচরণ তলে। আজ দেবদাসী কেতকী পরিণত বয়সের পৌঁছিছি, সেই অভুলা অতীতক মনে পকাই সর্বাঙ্গ তাহার শেউরি উঠুছি ভাবপ্রবণতার, নাচ গীতর সামর্থ্য হরাই নীরবরে দিন বিতাউছি। আউ সেই লোচাকোচা আখি কোড় দুইটির ধারাধার হয়ে অমানিয়া লুহ সব বহি যাচ্ছে। নারী জীবনের সার্থকতা সে কোড়ে গোটিয়ে সন্তান ধরিপারে, আজ সে অনেক দূরে পরমব্রহ্মকর সান্নিধ্য পাই এ ভাবনা মনক ছুঁইপার নথিলা। ভাববানার অন্ত নাই, অন্তিম কালরে মাতৃত্বর ভাব, বাৎসল্য মমতার ভাব তার লোমে লোমে জাগি উঠিছি কাহিকি।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এইথর শিল্পী হলে সস্মিতা ত্রিপাঠী, গীত রচনা করেছেন মহেন্দ্র কুমার প্রধান।

0: সঙ্গে দেড় কুইন্টাল নু দুই কুইন্টাল তক মাছ পাই পারমা। হেঁতা কিনা গোটে হেক্টর মাছ চাষ করবাকে আরু হে বন্ধর যেন উর্বরতা থিসি হেতাকে বজায় রাখবাকে, যেতকি জৈবিক ক্ষত্র আবশ্যকতা হেসি তাকে দূর করবাকে আট রু দশটা গায়ে পালবাকে পড়বা। গোটে গায়ে নু বছরকে তিন হাজার হিপাশে আট রু দশটা গায়ে নু চব্বিশ রু তিরিশ হাজার টঙ্কা আমি পাই পারমা। দানা আর এনে তেনে খরচা কাটলে গোটে গায়ে নু মাসকে অতি কম নে হাজারে টঙ্কা লাভ মিলবা বলে বছরকে আমকে বারো হাজার টঙ্কা লাভ মিললা না গোটে গায়ে থি। আর আট রু দশটা গাই পালমা বলে হেই পাশের লাভ বি বড়ি যা। তো ই মাধ্যমে আমি চাষ করলে বছরকে গায়ে নু একা ছয়ানব্বই হাজার নু এক লক্ষ টঙ্কা তক আর মাছ নু তিরিশ হাজার নু পঁয়তাল্লিশ হাজার টঙ্কা তক লাভ পাই পারমা। হেতির লাগি আমি ভাব বিচার করমা আর সময়নু চাষ করিকিনা অধিক লাভান্বিত হমা। কেঁজি গোটে সময়াতি গোটে চাষ করমা আর গোটে লাভ পায়মা, হে গোটে সময়াতি আমি দুইটা চাষ করি পারমা আর দুইটা নু লাভ পাই পারমা। হেতি কাজে সবুবেলে আমি সময়নু চাষকে ধ্যান দেবার কথা।
1: শুনলি কৃষি সূচনা উপরে আধারিত কার্যক্রম চাষর কথা।

0: संस्कृति मूल्यबोध एवं परम्परार एक अनिष्ट प्रवक्ता आकाशवाणी
1: আকাশবাণী ভবানী পাটনা আমার পরবর্তী কার্যক্রম প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ রিলে করছু আকাশবাণী দিল্লি।

0: it has given its nod to the National Offshore Exploration Scheme, Samudra Manthan, with an approved outlay of 84,084 crore rupees for implementation up to financial year 2030-31. Mr. Vaishnav said the scheme encompasses a comprehensive set of interventions across the offshore exploration value chain. The Union Cabinet has also given its approval to the continuation of the Pradhan Mantri Kisan Samman Nidhi scheme from 2026-27 to 2030-31. Mr. Vaishnav said a total financial outlay of 3.15 lakh crore rupees has been approved for the scheme during the period of 5 years. Mr. Vaishnav said the approval reiterates the government's commitment that the prosperity of farmers forms the foundation of the nation's prosperity. The Union Cabinet has also approved an expanded Khelo India scheme and enhanced assistance to national sports federations with a combined outlay of 36,441 crore rupees for the period 2026-27 to 2030-31. Both Houses of Parliament have been adjourned for the day following opposition uproar over several issues, including alleged police action during students' protests over the NEET issue. When the Lok Sabha met after the first adjournment at 12 noon, the presiding officer, Dilip Saikia, took up the Registration of Births and Deaths Amendment Bill 2026 for consideration and passage. Minister of State for Home Nityanand Rai moved the bill amid opposition uproar. The bill was passed in the House amid ruckus without any discussion. Meanwhile, Parliamentary Affairs Minister Kiran Rijiju criticised the opposition for not participating in the discussion. A Delhi court today sentenced former Aam Aadmi Party councillor Tahir Hussain and four others to life imprisonment for the murder of Intelligence Bureau IB officer Ankit Sharma during the 2020 Delhi riots. Additional Sessions Judge Praveen Singh pronounced the sentence to all five accused after hearing arguments on the quantum. The court described the crime as a very serious incident and observed that it had shaken society. India Today said the so-called elections in Pakistan-occupied Jammu and Kashmir or POJK stand as a humiliating rejection of the Pakistani establishment. Briefing media in New Delhi this afternoon, External Affairs Ministry spokesperson Ranthir Jaiswal said Pakistani establishment continues to unleash ruthless force against peaceful civilians in POJK. He said the crackdown has resulted in the tragic death of over 40 civilians and serious injuries to many. The spokesperson said, facing a violent regime, the people have requested international organizations for an independent investigation into the unlawful killings. India urged the international community to scrutinize Pakistan's actions and hold it accountable for its atrocities. Indian boxers Preeti Pawar and Ankush Pangal have advanced to the final of their respective bouts at the 2026 Commonwealth Games. Preeti entered the women's 54kg final with a dominant unanimous 5-0 victory over Zambia's Catherine Mwape in Glasgow today. Ankush Pangal won by a unanimous 5-0 decision against Canada's Joshua Ofori in the men's 80kg semi-final. India's Unnati Hooda and Tanvi Sharma advanced to the women's single semi-final at the Taipei Open today with impressive victories in their respective quarter-finals. And that is the end of this news bulletin.
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু এটি আপনার কার্যক্রম সম্পর্কের সূচনা দেছু প্রথমে চলিত অধিবেশনের আজ সন্ধ্যা 6:30 প্রচার করব আদিবাসী গীতক্রমে মাতাড়ি গীত পরিবেশন করব অন্তমাঝি ও সাথী জেলা হালচাল ক্রমে যাজপুর জেলা সম্পর্কের রিলেক শুনেবু আকাশবাণী কটক কেন্দ্রর রাতে 7:25 আমার প্রিয় কৃষক ভাই ভী মানুষ কার্যক্রম চাষবাস শুণবে রাতে 7:30 সংসদ সমীক্ষা রিলেকে শুনেবু আকাশবাণী দিল্লি রাতে 8:15 আঞ্চলিক গীতক্রমে প্রচার

0: ফসল আছে সেইপা আমি আজস প্রিলম কিংবা আজট ব্যাক্টর কু প্রয়োগ করা উচিত। জীবাণু সার যদি আমি প্রয়োগ করছেন আমি কিছু কিছু দিগ প্রতি ধ্যান দেওয়া পড়ব, যেমনি আপনার মাটি আপনার অম্ল মাটি হচ্ছে কিংবা ক্ষারীয় মাটি হচ্ছে সেটি আপনার জীবাণু সার প্রয়োগ কলে আপনার সুফল মিলে পাব না।
1: গোটে কথা আজ্ঞা, সে অম্ল মাটি যেন বইলে এটা আমি কেমন করে জানবা আজ্ঞা?
0: হ্যাঁ, মূর্তিকার আপনার গোটে পিএচ অম্লতা পরীক্ষা করা যাই, পিএচ মিটার গোটে অছি, সয়েল কেমিস্ট অছি, কিংবা আমার কৃষি বিজ্ঞান কেন্দ্র অছি, আমার ল্যাবরেটরি রয়েছে সয়েল টেস্টিং ল্যাবরেটরি, সেটি আমার মূর্তিকা সংগ্রহ করে নিয়া গেলে আমি তার পরীক্ষা করে থাকি। তো সেই মাটির পরীক্ষা করা আমার যদি মাটির পিএচটা আপনার ছু কমিগলা তাহলে তাকে আমি অম্ল মাটি কোচ, আর যদি মাটির অম্লতা আপনার সাতরু অধিক হয়ে গেল বা সাড়ে সাতরু অধিক হয়ে গেল তাকে আমি ক্ষারীয় মাটি কোচ। তো অম্ল মাটির যেতে আপনার খত সার প্রয়োগ করি তাহলে আমি তার কিছু সুফল পাইপার না। তো ক্ষারীয় মাটির মধ্যে আমি যদি কেতে খত সার দেওয়া তাহলে তার ভাল আমার এভেলেবিলিটি গছকে মিলব না। তো মাটির অম্লতা যদি আপনার নিউট্রাল থাকবে সেটি সেই ক্ষেত্রে আমি যেতে খত সার দেওয়া গছ সেটা সবদারে গ্রহণ করে পারিব, আর সেটা মধ্যে আমার এই জীবাণু সার প্রতি মধ্যে মানে উপলব্ধ। আর আকু মধ্যে আপনার যদি অম্ল মাটি রয়েছে আমাকে চূর্ণ কাগজ ময়লা দিয়ে তাকে আমি নিউট্রাল করে পারি, যদি আপনার ক্ষারীয় মাটি রয়েছে তাহলে আমি তাকে জিপসম দিয়ে আমি তাকে নিউট্রাল কু আনি পারিবা। মাটির আপনার যদি জৈবিক পদার্থ যেটা অর্গানিক ম্যাটর কোচেন সেটা যদি আমার কম থাক তাহলে আপনার কম হলে জীবাণু সার উপকার মিলি পারিব না। তেমন এই যে আমার জৈবিক পদার্থ পরিমাণ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমে তার শিল্পী মিনতি পাণিগ্রাহী গাইছন্তি বিনোদ কুমার পশ্চাতঙ্ক রচনারু।